0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, দোসরা জ্যৈষ্ঠ, সাতাশে জিলকাদ, ষোলোই মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহ নানা কর্মসূচিতে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশ বিরোধী, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত। আরও 45 দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল। সিলেটে দ্বিতীয় শেষ টেস্টে সফররত পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী এক সফরে আজ চাঁদপুর যাচ্ছেন। এই সফরে তিনি দুটি খালের পুনর্খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুরে যাওয়ার পথে সকালে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামোটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পরে তিনি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। এদিকে আমাদের চাঁদপুর জেলা সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বাস আর উৎসবের আমেজে সেজেছে রূপালী ইলিশের শহর চাঁদপুর। শনিবার চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার গঠনের পর এটি চাঁদপুরে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে সাজসাজ রব। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন রূপে সজ্জিত হয়েছে চাঁদপুরের বিভিন্ন স্থাপনা ও সড়ক। তার সফরকে সফল করতে জেলা প্রশাসন নিরলস কাজ করছেন।
4: মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর সফর করবেন। চাঁদপুর সফরে মাননীয় প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খর্দখাল, সদর উপজেলার বিশ্বখাল উদ্বোধন করবেন এবং এই সরকারি কলেজ মাঠে এখানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে 370 জন উপকারভোগী ফ্যামিলি কার্ড পাবেন চাঁদপুরের। আর এই লক্ষ্যে আমরা আমাদের প্রোটোকল মেনে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সর্বোত্তম প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ভেন্যুগুলো প্রস্তুত আছে এবং নিরাপত্তাজনিত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করেছি।
3: 12 মে মঙ্গলবার চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহ মোহাম্মদপুর ইউনিয়নের বিশ্বখাল, চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও চাঁদপুর ক্লাবের সভাস্থল পরিদর্শন করেন। এর আগে গত 7 মে চাঁদপুরের সামগ্রিক প্রস্তুতি দেখে গেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রীর এই সফর চাঁদপুরবাসীর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, তাই চাঁদপুরের সর্বস্তরের মানুষ উজ্জীবিত।
5: বলেছি চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয়
6: এবং সেই ইপিজেডটা চাঁদপুর সদরে হলে আমাদের চাঁদপুরের সাথে সাথে লক্ষ্মীপুর জেলা উপকৃত হবে, শরীয়তপুর জেলা উপকৃত হবে, নোয়াখালী জেলা উপকৃত হবে।
3: খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণের পথ আরো সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে আধুনিকায়নের নতুন বার্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে চাঁদপুরবাসী। চাঁদপুর থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার, কুমিল্লা।
1: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক এমওইউ সই করেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশের আমদানি ক্ষেত্রে এটা সহায়ক হবে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারককে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বিজু, বৈশুক, সাংগ্রাই, বিশু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 56,000 বর্গমাইলের বাংলাদেশ একটি মানব শরীরের মতো। শরীরের প্রতিটি অঙ্গ যেমন অনিবার্য, তেমনি দেশের সকল নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণে এই মাতৃভূমি। তিনি আরো বলেন, বৈচিত্র্যকে যারা ধারণ করতে জানে না বা যারা এখানে জোর করে বিভাজন তৈরি করতে চায় তারা দেশবিরোধী, আর এই বৈচিত্র্যকে ধারণ করাই হল প্রকৃত দেশপ্রেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজধানীর একটি হোটেলে আয়োজিত সঙ্গীত ও নৃত্যের একক সন্ধ্যা শীর্ষক অপর এক অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকার শিল্পীদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে এবং একই সাথে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সংক্রান্ত সহকারী মহাসচিব খালেদ খেয়ারির সঙ্গে বৈঠককালে এই অঙ্গীকার ব্যক্ত করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার সমূহ তুলে ধরেন তিনি। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। বৈঠকে শামা ওবায়দ ইসলাম জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন। এ সময় তিনি এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানান। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সংক্রান্ত সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বিশেষ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের লুপ্ত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করছে সরকার। তিনি গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ আয়োজিত নেপাল ফেস্টিভ্যাল 2026 কালচারাল প্রোগ্রামের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় সংস্কৃতি মন্ত্রী বিভিন্ন পাহাড় ও সমতলে যেসব জাতি গোষ্ঠী, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করে তাদের পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপাল ও বাংলাদেশের মানুষের মধ্যে খাদ্য, সংস্কৃতি ও জীবনাচারে প্রচুর মিল রয়েছে। দুই দেশের ইতিহাস ও সংস্কৃতির ধারা উভয় দেশের মানুষকে একীভূত করেছে। এ সময় তিনি দুই দেশের মধ্যে এ ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। কয়েক বছর আগেও কোরবানির ঈদ সামনে এলেই দেশের পশুর বাজারে বিদেশি গরুর আলোচনা ছিল খুবই সাধারণ বিষয়। কিন্তু সময় বদলেছে, এখন দেশীয় খামারিরাই দেশের কোরবানির পশুর চাহিদা পূরণ করছেন। শুধু তাই নয়, চাহিদা মিটিয়ে এবার বাজারও থাকবে উদ্বৃত্ত পশু। বিগত এক দশকে কোরবানির পশুর বাজার যেমন বড় হয়েছে, তেমনি বেড়েছে খামারি, হাট ব্যবস্থাপনা আর সরকারের প্রস্তুতিও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: কোরবানির ঈদ ঘিরে দেশের পশুর বাজার এখন আর শুধু মৌসুমি বাণিজ্য নয়, এটি পরিণত হয়েছে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, গত এক দশকে কোরবানির পশুর বাজারের আকার প্রায় 20% বেড়েছে, সংখ্যার হিসাবে যা প্রায় 17-18 লাখ পশু। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামান,
9: এবার আমাদের মোট কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা এই বছর আমরা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেটা প্রাকলন করেছি সেটি হল 1,23,00,000 উপরে। এর মধ্যে 55,49,000 মতো আছে আমাদের গরু মহিষ, আর প্রায় 66,00,000 উপরে আছে ছাগল ভেড়া। এছাড়া অন্যান্য গবাদি পশুও আছে যেমন উট, ডুম্বা, সব মিলিয়ে 1,23,00,000।
8: এই বিশাল বাজারকে ঘিরে কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের দেওয়া হয় বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ।
9: প্রতি বছরই কোরবানিকে কেন্দ্র করে 6-7 মাস পূর্বেই আমরা কোরবানিযোগ্য যে সকল গবাদি পশু খামারিরা কোরবানির জন্য প্রস্তুত করবেন, আমরা তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি এবং সেই প্রশিক্ষণ করতে গিয়ে আমরা যারা এবার কোরবানিতে তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তাদেরকে আমরা তালিকাভুক্ত করি।
8: প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এবিএম খালেদুজ্জামান আরো জানান, সুস্থ পশু নিশ্চিত করতে দেশের 3,500-এর বেশি পশুর হাটে কাজ করবে 2,000-এর বেশি ভেটেরিনারি মেডিকেল টিম। 2014 সালে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর দেশের খামারিরাই ধীরে ধীরে গড়ে তুলেছেন স্বয়ং সম্পূর্ণতার ভিত্তি।
9: 2014 সালে ভারত একটা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গরু বাংলাদেশের রপ্তানি বন্ধের প্রেক্ষিতে কিন্তু আমাদের দেশীয় বাজারটার একটা পটেনশিয়াল তৈরি হয়। এখন কিন্তু আমরা দেশীয় উৎস থেকে আমরা কোরবানি গরু সরবরাহ করতে পারছি আর কি।
8: কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের এই বিশাল পশুর বাজার এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং গ্রামীণ অর্থনীতি, খামারি এবং দেশীয় উৎপাদনের সক্ষমতারও বড় এক প্রতিচ্ছবি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: সিরাজগঞ্জের এতিম রায়হান ও রুহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতিম এ দুই শিশুকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন, বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তিনি শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গতকাল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল রায়হান ও রুহানের বাড়ি পরিদর্শন করে। সময় তারা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলটি শিশু দুটির নিত্য প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষাবৃত্তি সহ মাসিক শিক্ষাবৃত্তিও ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়ন ভূমি অফিসে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। এ সময় তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে এবং প্রধানমন্ত্রী গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি গতকাল টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গতকাল রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশু পাখিদের পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও লেবানন আগামী 45 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, পরিস্থিতির অগ্রগতির স্বার্থে 16 এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি সময়সীমা আরও 45 দিন বাড়ানো হচ্ছে। এই বৈঠক ছিল চলতি বছরে দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার সরাসরি আলোচনা। এদিকে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 2,951 জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাইওয়ানকে সতর্ক করেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে দুই দিনের বৈঠক শেষে ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তাইওয়ানকে এই সতর্কতা দেন। তবে ট্রাম্প তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকার বিষয়টিও পুনর্ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি এবং শি জিনপিং তাইওয়ান দ্বীপ প্রসঙ্গে অনেক কথা বলেছেন, তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় পদক্ষেপ নেবে কিনা সে ব্যাপারে কিছু বলেননি। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে এর আগে জানান, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান ইতিমধ্যে সার্বভৌম দেশ। খেলা খবর ক্রিকেট। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:34। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহ নানা কর্মসূচিতে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। পার্বত্য অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশ বিরোধী, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত। আরও 45 দিনের জন্য যুদ্ধ বিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল। সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে সফররত পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত্তা।

0: আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা এফ এম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মাগার কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

2026 পর্যন্ত যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: বাইজা বুজা তামা তামা মগর কি হুন্দাছেন পুরাই 100 টানে বুঝছেন না কি চলে
2: দিল দিয়া ফিল করেন 90.4

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সমুদ্রটা আর কান সরে সরে।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: is on fire. Guess I'm a bad liar.
1: গরমে নাজেহাল অবস্থা, আমবারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল।

2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একা থাকা। আশায় বাঁধে যে ঘর সেই ঘর ফাঁকা, একসাথে আমাদের এই একা থাকা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

Retro Reloaded. Good morning, Bangladesh. কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি তো চলে এলাম রেট্রো রিলোডেড নিয়ে শনিবার একদম ঠিক 11টা বাজে। বলেছিলাম যে 11টা বাজে আমি হাজির হয়ে যাব, চলে এলাম পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে থাকবো আপনাদের সাথে এবং আপনাদের সাথে সময় কাটাবো। আসলে একটা সময় ছিল প্রিয় গান বাজালেই কিন্তু রেডিওর ভলিউম যেটা সেটা আমরা বাড়িয়ে দিতাম, বা ক্যাসেটে শুনলে ক্যাসেটের গানটা বাড়িয়ে দিতাম। কিছু গান আসলে কখনোই পুরনো হয় না, তাই না? সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু অনুভূতিটা থেকে যায়। আজও কি এমন কোন গান শুনলে আছে যা আপনাদের সবকিছু থেমে যায়, শুধু সেই গানের মধ্যে আপনারা ঢুকে পড়েন এবং সেই গান শুনতে শুনতে পুরনো কিছু কথা মনে পড়ে যায়? আছে এমন কোন গান? আমাকে লিখে পাঠিয়ে দেন তো 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। তাছাড়া facebook.com/ilovethakfm পেজে আমার একটি পোস্ট আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, আমাকে লিখে দিতে পারেন আপনাদের মনের কথা ওগুলো। সো লিখতে থাকুন, পিঙ্কি তো আছি পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে। আপনারা কে কোথা থেকে শুনছেন আমাকে আমাকে একটু জানিয়ে দিন না। আমার সাথে যারা আছেন তারাও একটু লিখে ফেলুন যে আপনারা আমার সাথে আছেন, এবং শুধু শুনলে হবে না, লিখতে হবে। ছোট্ট একটা লিখা যদি আপনারা আমাকে লিখে ফেলেন তাহলে আপনাদের সাথে আমার যে একটা কমিউনিকেশন সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, তাই না? এবং দূরত্বটাও কমে যায় আমি এবং জানতেও পারি যে আপনারা আছেন আমার সাথে। আর পুরনো হারানো দিনের গানগুলো শুনতে শুনতে আসলে আড্ডা দেওয়ার ব্যাপারটাই অন্যরকম। পুরনো দিনের কিছু কথা বলবো, কিছু স্মৃতি নিয়ে আমরা কথা বলবো, তাই না? ওকে, তো এখন তো শুরু করতে যাচ্ছি, আর যে গানটা দিয়ে শুরু করতে যাচ্ছি সামিনা চৌধুরীর কণ্ঠে সময় যেন কাটে না, এই গানটা দিয়ে আজকের এই আয়োজন শুরু করতে যাচ্ছি। এরপরে একটা সুন্দর একটা হিন্দি গান রেখেছি আপনাদের জন্য, শুনতে হলে সাথে থাকতে হবে এবং পিঙ্কি ফিরব কোথাও যাচ্ছেন না।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, রেট্রো রিলোডেড চলছে। তো পুরনো হারানো দিনে গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন এবং নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। আমি দেখে নেই যে আমার সাথে কে কে আছেন এখানে। হ্যাঁ ওকে, সুমাইয়া লিখেছেন আপু কেমন আছো? এই তো সুমাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সুমাইয়া? আমাকে একটু জানান তো। আপু তোমাকে শুনতে পেরে খুবই ভালো লাগছে, এই শোটার জন্য অপেক্ষা করি তাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। হাই আপু, আমি চট্টগ্রাম থেকে শুনছি সেলিম কাওয়ালি গান দয়া তোমারে লাগিয়া। গানটি অনেক সুন্দর, এই গানটি আমার আব্বুর শুনতো। আচ্ছা রাকিব, আমি দেখি যদি আমার কাছে গানটি থাকে আমি অবশ্যই প্লে করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি না থাকে, যদি না করি তার মানে আমার কাছে নেই, আই এম সো সরি। অবুজ পদ্ম, অনেক ভালোবাসা রইল আপু। আমি নাজিয়া শুনছি রংপুর থেকে। হেই নাজিয়া, কেমন আছেন আপনি বলেন তো? পাবনা থেকে আছেন জাকারিয়া হোসেন, সম্রাট যুক্ত হয়ে আছেন পাথরের পৃথিবীতে। পৃথিবীতে কাছে হৃদয়, পাথরের পৃথিবীতে কাছে হৃদয় মানে জাকারিয়া ভাই আমি বুঝিনি আপনি কি লিখেছেন। পুরনো দিনের গানগুলো ভালো লাগে তাই না? আমারও খুবই ভালো লাগে গানগুলো, তাই তো প্রতি শনিবার চলে আসি এবং এই পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে থাকি আপনাদের সাথে। উফ, খুবই মজার একটা গান। আমি জানি না আসলে এই গানগুলো কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে এবং এই গানগুলো শুনতে শুনতে পুরনো হারানো দিনের যে স্মৃতিগুলো আছে সেগুলোতে পৌঁছে যাই এবং থেমে যায় সেই সময়টা। আপনাদের কি এমন হয়? একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে কোনো গান, পুরনো দিনের গান শুনতে শুনতে কি সময় থেমে যায় কিনা। সেই সময়কার কথা যদি আমি বলি যে তখন হচ্ছে ক্যাসেট নিয়ে আসতো, গান বাজাতো ক্যাসেটের ভেতরে এবং হচ্ছে ক্যাসেটের এক পিটে হচ্ছে এক রকম গান, ওটাকে উল্টে দিলে আরেক রকম গান এবং মাঝে মাঝে ফিতা হচ্ছে পেঁচিয়ে যেত। তো ফিতাটাকে ঠিক করার জন্য কলম বা পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতাম এবং মনটা খুবই মজা লাগতো। আমি ইচ্ছা করে হচ্ছে ফিতাগুলো সব বের করে ফেলতাম, বের করে তারপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে ফিতাগুলোকে ভেতরে ঠিক করতাম আর কি। তো খুবই ভালো লাগতো জিনিসগুলো, যে রিভাইন যে বাটনটা ছিল মাঝে ক্যাঁ করতো রিভাইন, শুনতে খুবই ভালো লাগতো, শুধু শুধু রিভাইন করতাম। মানে সেই সময়কার কথা যদি আসলে বলি সেটা আসলে অন্যরকম, এই জিনিসগুলো আসলে শেষ হবে না। ওদিন একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি, আসলে এত কিছু আপডেট হয়ে গিয়েছে কিন্তু তারপরে পুরনো পুরনো জিনিসগুলো খুব মজা লাগে। এখনকার বাচ্চারা সব ট্যাব নিয়ে হচ্ছে কি বলে রং করে, ট্যাবের মধ্যে আঁকাঝোঁকা করে, কিন্তু আগের সময়টাতে আমরা কি করতাম, আমাদের ছিল মোম রং, তারপরে হচ্ছে এটা কি বলে ক্রেয়ন, তারপরে ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, এগুলো এখনো আছে। যারা হচ্ছে পেইন্টিং করতে খুবই পছন্দ করে তারা এখনো ওগুলো ব্যবহার করে, কিন্তু এখনকার যে জেনারেশন, আলফা যে জেনারেশনটা আছে, তারা হচ্ছে শুধু ট্যাবে নিয়ে বসে থাকে, ট্যাবে আঁকাঝোঁকা করে। কিন্তু সেই সময়কার সে যখন ওই যে মোম রংটা টেস্ট করে ভেঙে যেত, সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আবার অন্য জায়গায় নিয়ে হাত দিয়ে বসে বসে রং করতাম, খুব মজা লাগতো। এরপর পেন্সিল স্কেচের যে ব্যাপারটা, পেন্সিল স্কেচ করতাম, সব কিছু আসলে অন্যরকম ছিল সেই সময়টাতে তাই না? তারপর আরো কি যেন ছিল এই মুহূর্তে মনে পড়ছে না, আপনাদের যদি মনে পড়ে আমাকে জানাবেন, আমারও যদি মনে পড়ে আমি আপনাদেরকে জানাবো, কারণ এখানে অনেক SMS দেখতে পাচ্ছি, আমি SMS গুলো পড়ে নেই। হৃদয় যুক্ত হয়ে আছেন, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, ফ্যামিলিকে জানালে তার ফ্যামিলি মেনে নেয়নি, এখন কি করব? আপনি কিসে পড়েন আগে সেটা আমাকে বলেন তো, তারপর আমি বাকি কথা বলছি। আই এম তহিদুল, হ্যালো, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন আপনারা? আপনারা? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আমি একজনই আছি। সিলেট থেকে কে আছেন? এটা সাতিয়া লিখেছেন, আপু কেমন আছো? গানগুলো শুনতে চমৎকার লাগছে আপু, আমারও কিছু কিছু গান শুনলে একদম পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আমি এই শোটার জন্য অনেক অপেক্ষা করি, তোমার কথা আর সাথে গানগুলো খুবই ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাতিয়া। কি অফলাইনে ক্লাস আছে? কার অফলাইনে ক্লাস আছে আপনার? ওকে, হাই আই হাই রে, আমার নামের বানান কি লিখছে শুনেন, PANCKY, প্যানকি, প্যানকিটা কি? PINKY, পিঙ্কি,
পিঙ্ক কালার চেনেন না, পিঙ্ক কালার, পিঙ্ক কালারের লাস্টে একটা ওয়াই লাগাই দেবেন, শেষ পিঙ্কি। উফ না, পিঙ্কি এত ইজি একটা নাম আপনারা বানান, ভুল করেন, এভাবে কিভাবে হয় বলেন? কেমন আছেন? আমি সিলেট থেকে আয়মান বলছি। আয়মান এটা একদমই ঠিক করেনি, আপনি আবার লিখেন আমার নাম ঠিক করে, আবার লিখেন আমাকে। ওকে, হ্যালো, আমি নিমু, অনুপম রয়ের একটা গান দাও না হলে তোমাকে শুনবো না। আয় হায় ওয়ে হয়ে কি বললো, এটা গান থাকলে অবশ্যই শোনাবো আমি, কিন্তু শুনবেন না, এটা কি ধরনের কথা? মানে এটা একটা লাইক থ্রেড দিয়ে দিলেন আর কি। আচ্ছা যাই হোক, অনুপম রয়ের একটা গান আমি আপনাকে শুনিয়ে দিব, কিন্তু আমার সাথে থাকতে হবে, যারা যারা আছেন তারা লিখতে থাকুন, পিঙ্কি ফিরবো আবারও কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, এবং লিখতে হলে 01841904904 এই নাম্বারটিতে টেক্সট মেসেজ করতে পারেন। তাছাড়া facebook.com/ILOVEDHAKAFM পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কমেন্ট করে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? তো গান শুনুন এবং এনজয় করুন পেহলা নাশা।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: Retro Reloaded. Retro Reloaded.
3: Yes, শুনছেন ঢাকা FM 90.4 পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। দেখতে দেখতে একটা ঘন্টা, আমার এই আয়োজনের প্রথম ঘন্টাটা শেষ হয়ে গেল। আমি ফিরবো পরের ঘন্টা, আপনারা কোথাও যাচ্ছেন না, পিঙ্কির সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4। পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে পিঙ্কি আছি আপনাদের সাথে, ফিরছি পরের ঘন্টায়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Retro Reloaded. Retro Reloaded. Retro Reloaded.
1: Hey listeners, Pinky আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 Retro Reloaded চলছে। পুরনো হারানো দিনের গানগুলো চলছে এবং পুরনো দিনের কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা, পুরনো দিনের গান শুনলে কোন জিনিসটা আগে মাথায় আসে? আমার হচ্ছে মাথায় আসে সেই ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত, সবাই মিলে একসাথে বসে থাকতাম, কাজিনরা নানুর বাড়িতে যখন ঘুরতে যেতাম, সেই সময়টার কথা। নানুর বাড়িতে ঘুরতে গেলে চাঁদের নিচে নানুর বাড়ির উঠোনে বসে সবাই মিলে হচ্ছে আড্ডা দিত বড়রা, আর আমরা যারা ছিলাম ছোটরা তারা হচ্ছে লুকোচুরি খেলতাম। কারেন্ট চলে গেলে লুকোচুরি খেলার যে ব্যাপারটা সেটার মজাটাই অন্যরকম ছিল। এবং সেই হারিকেনের আলো টিপটিপ করছে, সেটার মাঝে আমরা লুকিয়ে লুকিয়ে একজন আরেকজনের সাথে কথা খেলছিলাম, সেই ব্যাপারগুলো না আজও আমি মিস করি। হ্যাঁ, নানুর বাড়িতে যাওয়া হয়, নানুর বাড়িতে গিয়ে সেই কাজিনরাও যাওয়া হয়, একসাথে হই, কিন্তু সেই খেলা কি আর হয়? সেই লুকোচুরি খেলা বা কানামাছি খেলা বা হচ্ছে চোর ডাকাত বাবু পুলিশ খেলা, এইসব খেলা কিন্তু আর হয় না। কারণ সবাই বড় হয়ে গেছে, এখন সবাই আড্ডা দিতে বসে যায়, কথা বলতে বসে যায়, এবং সেই সময়টা আসলে আর ফিরে আসবে না। এবং এখনকার সময়টাতে বাচ্চারা জানি না যে লুকোচুরি খেলা, তারপর হচ্ছে কানামাছি, তারপর চোর ডাকাত বাবু পুলিশ এগুলো খেলতে পারে কিনা। তাদেরকে আসলে এই সব নস্টালজিয়া জিনিসের সাথে পরিচয় করানো আসলে উচিত, আমাদের দায়িত্ব না, এই সব খেলা তাদেরকে শিখিয়ে দেওয়া। কারণ এখন ট্যাবে, ফোনে বা PS5, 4 এসব অনেক রকম খেলা চলে এসেছে, তারা ওগুলো খেলতে থাকে। তো ফিজিক্যালি যে খেলাগুলো, সেই খেলাগুলোর ব্যাপারটাই অন্যরকম। রুমাল চুরি খেলাটা আসলে অনেক মজার ছিল, যে কত জোরে একটা কিল দিতে পারবো সেই জন্য একদম পুরো শরীরের যত শক্তি আছে সেই শক্তি নিয়ে হচ্ছে কিল দেওয়ার জন্য দৌড় দেই। তো আসলে ছোট ছোট সেই মেমোরিগুলো না আজও খুবই ভালো লাগে। আর যেটা বলছিলাম যে কারেন্ট চলে গেলে সবাই মিলে একসাথে বসে বসে আড্ডা দিত, পাশে হচ্ছে রেডিও বাজত, আর তার পাশে আমরা ছোটরা খেলতাম, উফ খুবই মজার সময়, খুবই ভালো লাগে। আমার মনে পড়লেই ভালো লাগে, মুখে একটা হাসি এমনি এমনি চলে আসে। আপনাদের কি আছে এমন কোনো স্মৃতি? চাইলে আমাকে জানাতে পারেন 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে, তাছাড়া facebook.com/ILOVEDHAKAFM পেজে একটু পোস্টে আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন। ওকে, গান নেই কেন মা কে? এটা আপনি 935, আপনি কি গান শুনছেন না? এত এত গান প্লে করছি আর আপনি বলছেন গান নেই কেন? ফাহিম রংপুর থেকে আছে, রাত 11টায় যুক্ত হলাম, সকাল 11টায় হবে, আপনি ভুল বলেছেন, সকাল 11টায় হ্যাঁ আমি যুক্ত হয়েছিলাম, এখন তো বেজে গিয়েছে 12:07। ওকে, আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে বলছি। গত সপ্তাহে আপুর গল্প শুনে আমার খুবই ভালো লাগলো, আপনার কথাগুলো আমার সাথে মিলে গিয়েছে। আপনি আর কবে কবে আসবেন আপু? আজকে আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমি তো 11টায় ঠিক শনিবার 11টা থেকে 2টা পর্যন্ত থাকি রেট্রো রিলোডেড নিয়ে। এবং গত উইকের কোন কথা বলছিলেন আমার না মাথায় আসছে না, কত কথাই তো বলি, এখানে বললাম সেখানেই শেষ, কোন কথা আমার আসলে মনে পড়ছে না। যাই হোক, তহিদুল লিখেছেন বনশ্রী থেকে, কেমন আছেন তহিদুল? আপনি কোথা থেকে বলছেন? বনশ্রী থেকে। আমাদের একটা অ্যাপ আছে, প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপনি কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, ঢাকা FM 90.4, অথবা ওয়েবসাইট থেকেও কিন্তু শুনতে পারেন আমাদেরকে। হ্যাঁ, সেখানে আমরা 24/7 থাকি, যেখানটার ফ্রিকোয়েন্সিতেও থাকি, রেডিওতেও থাকি, অ্যাপেও তেমনটাই আপনারা আমাদেরকে শুনতে পারবেন। তাছাড়া ফেসবুক তো আছেই, ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন, লিখবেন, কমেন্ট করবেন, আমাদের যে ভিডিওসগুলো আছে, রিলসগুলো আছে, সেগুলো আপনারা শুনবেন। হ্যাঁ, এক আকাশে তারা গানটা দেন প্লিজ প্লিজ প্লিজ, উপস এত প্লিজ, কিন্তু নাম লিখেননি 144, আপনি নাম লিখেননি কেন বলেন? আচ্ছা, সিয়াম আছেন, কে এটা? সায়েম ও সিয়াম ধানমন্ডি থেকে আছেন, মহাজাদু গানটা প্লে করেন? আচ্ছা, মহাজাদু গানটা প্লে করতে পারছি না, কারণ মহাজাদুটা নতুন, তো আমি তো পুরনো হারানো দিনের গানগুলো প্লে করছি, বুঝতে পেরেছেন? এই জন্য আসলে এই গানগুলো প্লে করতে পারছি না। সুমাইয়া শেফা, আসসালামু আলাইকুম আপু, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। হাই সুমাইয়া, এখনো রেডিও শুনি তাই? আমিন ভাই, আলামিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজহারুল ইসলাম ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন, জুবায়ের আহমেদ যুক্ত হয়ে গিয়েছেন, আব্দুল আল মঈন যুক্ত হয়ে গিয়েছেন, আর আছেন হচ্ছে রাকিব হোসেন, আর হচ্ছে জান্নাতি আক্তার জান্নাত যুক্ত হয়ে আছেন শুনছি রংপুর থেকে। ভালো আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? 1996 সালে ক্যাসেটে রেডিও শুনি অনেক, জাকারিয়া লিখেছেন 1996 সালে। হ্যাঁ, তখনকার সময় তো আসলে উফ কি বলবো, মনে করলেই তো মানে কেমন যেন একটা হাসি আসে। এবং আসলে তখন সবকিছু এত সহজ সরল ছিল, মানে এত বেশি ক্রিটিক্যালও ছিল না। কিন্তু আমরা যদি ডিজিটাল যুগের কথা বলি, সেক্ষেত্রে এখন অনেক জিনিসগুলো ফাস্ট হয়ে গিয়েছে, সহজ আরো বেশি হয়ে গিয়েছে। কিন্তু তারপরও কেন জানি সেই সময়টাটাই বেস্ট ছিল আমার কাছে মনে হচ্ছে। সেই সময় তো আর কখনোই কখনোই ফিরে পাবো না, তাই না? এগুলো শুধুমাত্র আমাদের স্মৃতি হয়েই থাকবে। যাই হোক, চলো যাই গানে। আপনারা যারা যারা আমার সাথে আছেন, লিখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিঙ্কি ফিরবো কিছুক্ষণ পর, এবং যদি পিঙ্কিকে লিখতে চান লিখে ফেলুন, যেটা বলেছি 01841904904 এই নাম্বারটিতে আপনারা লিখতে পারেন, অথবা হচ্ছে facebook.com/ILoveDhakaFM পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, লিখতে পারেন, ঠিক আছে? চটজলদি লিখে ফেলুন আমাকে, লিখে আপনাদের মনের কথাগুলো জানিয়ে ফেলুন। আমি চলে যাচ্ছি এখন একটা গানে, খুব সুন্দর একটা গান প্লে করছি আপনাদের জন্য, শুনতে থাকুন।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United,
1: আপনি শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: বাইজা বুঝা তামা তামা মাগার কি হুলতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে? ওহো, লিয়ালি ছেড়ে দিল দিয়া ফিল করেন। 90.4

0: Tigers United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনাদের মনে আছে ছোটবেলায় আপনারা এই সময়টাতে কি করতেন? ঠিক এই সময়টাতে মাঠ ভরা চিৎকার শোনা যেত, কারণ আপনারা হচ্ছে যারা ছিলেন মানে বিশেষ করে ভাইয়ারা, তারা হচ্ছে খেলাধুলা করত এবং ফুটবল খেলায় নিয়ে তাদের হচ্ছে মাথার মধ্যে কি যেন চাপতো, তারা হচ্ছে এই মাঠের মধ্যে ফুটবল খেলতো। তাছাড়া কিন্তু মেয়েরা আমরা যেটা করতাম হচ্ছে অনেক রকমের খেলতাম, কুতকুত খেলতাম, তারপর কানামাছি তো ছিল, ছোঁয়াছুঁয়ি ছিল, বরফ পানি ছিল। এই সময়গুলাতে আমরা যে খেলতাম উফ, খুব ভালো লাগতাম, বিশেষ করে বন্ধের সময়তে। নানু বাড়িতে ঘুরতে গেলে তো আর কথাই নেই, কাজিনরা মিলে সবাই মিলে। আর তাছাড়া বিকেলবেলা কিন্তু খেলা হতো, বিকেলবেলা বেশি খেলা হতো, মানে সবসময় প্রতিদিন বিকেলবেলায় ঘুম থেকে উঠে তো যাওয়াই হতো। স্কুল শেষ করে এসে মা বলতো ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠার পরে বিকেলে যেতাম খেলতাম। আপনারা কি এমন করতেন আমাকে একটু জানান না? যারা যারা লিখেননি তারা চট জলদি লিখে ফেলুন 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। হ্যাঁ, তো একটু আগে তো বলছিলাম যে রাতের বেলায় হচ্ছে কানামাছি খেলতাম, তারপরে হচ্ছে চোর ডাকাত বাপু পুলিশ খেলতাম, কিন্তু বাকি যে খেলাগুলো সেগুলো হচ্ছে দিনে খেলা হতো না? কুতকুত, তারপর হচ্ছে ছোঁয়াছুঁই, তারপর হচ্ছে স্কিপিং খেলতেন আপনারা? কে কে টানা কতক্ষণ স্কিপিং করতে পারতেন আমাকে একটু জানান তো। আসলে সেই সময়কার কথা বললে একদম শেষ হবে না, এটা আপনারাও জানেন আমিও জানি। আসলে আমাদের সবার একটা প্রিয় সময় হচ্ছে ছোটবেলার সময়, তাই না? সেই সময়টার সবকিছু মনে পড়লে খুবই ভালো লাগে, এবং ছোট মানে পড়ালেখা থেকে শুরু করে, মার বকুনি থেকে শুরু করে, খেলাধুলো থেকে শুরু করে, স্কুলে যাওয়া থেকে শুরু করে, স্কুলে টিফিন বক্স সে মা কি খাবার দিত সেটা টিফিন আওয়ারে খোলা, তারপর বৃষ্টির দিনে স্কুলে না যাওয়ার জন্য একটা বাহানা করা, ঘুম থেকে না উঠার জন্য একটা বাহানা করা, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু আরামের একটা ঘুম দেওয়ার জন্য কত রকম কত কিছু করা, সেই সব মুহূর্তগুলো ছিলই আসলে আনন্দের, তাই না? তখন জীবনটা অন্যরকম ছিল, মন খারাপ হলেই আইসক্রিম খেয়ে ফেলতাম, চকলেট দেখলেই মনটা খুশি হয়ে যেত, আইসক্রিম দেখলেই মনটা খুশি হয়ে যেত না? যাই হোক, পিঙ্কি তো আছি এই কথাগুলো বলে বলে আপনাদেরকে পুরনো দিনে নিয়ে যাওয়ার জন্য, আর গান তো তার পাশে আছেই, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য রেখেছি, আপনারা শুনছেন, শুনতে থাকুন। পিঙ্কি ফিরবো আবারও কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: রেট্রো রিলোডেড।
0: রেট্রো রিলোডেড চলছে, পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। জি হ্যাঁ, এই হচ্ছে আমার এই রেট্রো রিলোডেড এর শেষের ঘন্টা। জি, যারা যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিঙ্কি আছি আপনাদের সাথে, আর আমি দেখি নেই কারা কারা আছেন আমার সাথে। জাকারিয়া হোসেন লিখেছেন, স্কুলে যেতাম না, ভালো করে স্কুল ছুটি কাটাতাম, তাই কুতকুত খেলতাম, ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। মৌসুমীর একটা গান শুনতে চান তিনি। আচ্ছা, মৌসুমীর গান কোন গানটা বলে দিলে তো ভালো হতো, বাট এখন তো আর হচ্ছে দেখি প্লে করতে পারি কিনা, যদি থাকে আমি অবশ্যই করে দিব। মৌসুমীর গান আছে, আমি বাজিয়েছি হয়তো, বা আমার মনে পড়ছে না। আমার অনেক মনে আছে আছে হক ব্যাটারির ছিল, দুটো ব্যাটারি ফুরিয়ে গেলে আবার রেডিও শুনতাম স্মৃতির। আচ্ছা, ওকে, রাকিব যুক্ত হয়ে আছেন, আপনি একটা গান দিবেন, আতিফ আসলামের হিন্দি গান। মন ক্যাফে কি আজকে হবে? ইমরান তুহিন, মন ক্যাফে রবিবারে হয়তো, সরি শনিবারে। ও, আমি মন ক্যাফে, ও আচ্ছা, মন ক্যাফে, না না না, মন ক্যাফে হবে না। ইমরান তুহিন যুক্ত হয়ে আছেন, আপু কটা পর্যন্ত থাকছেন? আমি থাকছি হচ্ছে দুটো পর্যন্ত, মানে একটা ঘন্টাই আছি আপনাদের সাথে। ওকে, আর কে আছে, সাইমা যুক্ত হয়ে আছেন, লিখেছে, আপু পুরনো কথা, পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যায় এবং গানগুলো চমৎকার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। নাদিম খান ঢাকা থেকে যুক্ত হয়ে আছেন। কিছুদিন পর গ্রামে গেলে রাস্তার মোড়ে কি বুঝিনি করে কাদা থাকতো, অস্বস্তিকর হলেও মনে হতো, আমি বুঝতে পারছি না আপনি এটা কোন ভাষায় লিখেছেন। একটু চেষ্টা করেছি, এখন গ্রামের কাছে রাস্তা পাবা কই? এই যে, মানে আমি বুঝতে পেরেছি আপনি কি বুঝাতে চেয়েছেন। আচ্ছা, যারা এই যে কন্টিনিউয়াসলি কল দেন, কেন কল দেন বলেন তো আমাদেরকে? আমরা যখন আপনাদের SMS পড়ছি, তাহলে কি মানে আপনাদের SMS পড়ছি তাহলে পড়বো না? ফোন রিসিভ তো আমরা করতে পারি না, আমাদের ফোনে রিসিভ বাটন নেই, তো কেন কন্টিনিউয়াসলি আপনারা ফোন দেন? মেসেজ করার অপশন দিয়েছি, মেসেজ করেন না, মেসেজ করেন, আমরা হচ্ছে আপনাদের মেসেজগুলো পড়ি এবং আমি পড়ছি। তো এনিওয়ে, অস্বস্তিকর হলেও মনে করো। আচ্ছা, যাই হোক, নারিম ভাই, আমি আপনার লেখাটা বুঝিনি, আপনি কিভাবে লিখেছেন। আমি যেটা বুঝতে পেরেছি, গ্রামের বৃষ্টি হওয়ার পর যে কাদা রাস্তার কথা আপনি সেটা বলছেন, হয়তো বা সেটা কি এখন পাওয়া যায় নাকি, কারণ এখন সবকিছু অনেক আপডেটেড হয়ে গেছে, তাই তো? এটাই তো বুঝাতে চেয়েছেন। আমি যদি ভুল হই আমাকে একটু শুধরে দিবেন, ঠিক আছে, কারণ আপনার লেখাটা না আমি বুঝতে পারিনি। আমি রংপুর থেকে ইয়াসির আরাফাত বলছি, আজ কেন যেন, আচ্ছা এই যে আমি আছি তো, আমি দুটো পর্যন্ত আছি, পূর্ণ হারানো দিনের গানগুলো শুনছি। আর আপনাদের যাদের হচ্ছে একটা সহজ পদ্ধতি শুনিয়ে দেই, সেটা হচ্ছে রেডিও আপনারা কিভাবে শুনবেন খুব সহজেই, সেটা হচ্ছে আমাদের অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে গেলে আমাদের ঢাকা FM 90.4 এর একটি অ্যাপ আছে, সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে 24/7 আমাদেরকে আপনারা শুনতে পাবেন, একদম যেভাবে টিউন করলে শুনতে পান ঠিক সেইভাবেই হচ্ছে অ্যাপে টিউন করলে আপনারা আমাদেরকে শুনতে পাবেন, খুব সহজেই কিন্তু হয়ে যায়, আপনারা আমাদেরকে শুনে ফেলুন। আর যেটা করতে হবে, পিঙ্কি তো আছি, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে পিঙ্কি ফিরব হচ্ছে আবারও কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছে না, আপনাদের সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4, পিঙ্কি ফিরছি একটু পর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: IGS United, International Sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শোরুমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
2: এই কথা তো চলো এখনি.
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি.
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পূর্ণ হারানো দিনের গানগুলো শুনছিলেন। প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টো পর্যন্ত পিঙ্কি চলে আসবো, আপনাদের সাথে সময় কাটাবো, আপনারাও আমার সাথে যুক্ত হবেন। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ডিলার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
4: রে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: വാക്സിനേഷൻ ആക്സ്റ്റേഷൻ
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঢাকা
2: এবং শুনাই দে তো।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: শুনছেন ঢাকা FM 90.4.

0: 93.4
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: You're listening to Taka FM 90.4.

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Yes United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। I Gas United।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কবে যাব পাহাড়ে? আহারে আহারে
5: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
6: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
7: তাই তো, তাকে তো দেখছি না।
5: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
7: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
8: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
9: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Gas United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
4: Country's first full HD FM station, Dhaka FM.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাই টিআইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
2: শুনছেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

You're listening to Taka FM.

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
1: সবার সাথে 90.4।
2: Tell me the words I've forgotten, what we were fighting for.

Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Ha ha.
2: Tuesday to Wednesday from 5 p.m. 94.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Kiss FM 90.4
1: Sara Deşe
0: Sabah Sabah

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। চাঁদপুরে বিশ্বখাল ও খোর্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান। উদ্বোধনী সমাবেশে বললেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। কুমিল্লা প্রশাসনিক বিভাগ হবে, জেলার বরুড়া উপজেলায় পথসভায় ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশের স্বার্থ বিনষ্ট করে কোন চুক্তি করবে না বিএনপি, বললেন এলজিআরডি মন্ত্রী। বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও 2 বছর সময় লাগবে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে চলচ্চিত্র সহ সৃজনশীল খাত গুরুত্বপূর্ণ শক্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। চীনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের 20টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতামে চাপ দিয়ে 14,370 জন উপকারভোগীর মোবাইলে চলতি মাসের ফ্যামিলি কার্ডের টাকা বিতরণ করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন চাঁদপুরের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। সুবিধাভোগী ওই দুই নারী ফ্যামিলি কার্ডের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
3: আমি রাজরাজেশ্বর ইউনিয়নের এক মহিলা মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্যে আমাকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তার জন্য আমরা সকলকে খুশি হয়েছি, আনন্দ হয়েছি। ইদর বলকে আমাকে টাকা দেওয়া হয়েছে, তার জন্য আমরা খুশি হয়েছে। সবাইকে দোয়া করেন, ধন্যবাদ।
2: পরে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তার সরকার। আসন্ন বাজেটে বরাদ্দের মাধ্যমে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
4: আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরো যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব।
2: তারেক রহমান বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ স্থিতিশীলতা চায়। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না।
4: রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি।
2: আসন্ন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে।
4: যেটা আগামী যে বাজেট, সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন, একই সাথে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি, যাতে তারা ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে।
2: এই সময় চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড নির্মাণের দাবির বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এর আগে দিনব্যাপী এক সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানই দেওয়া শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে কুমিল্লা নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল এবং শাহরাস্তি উপজেলার খোর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: দিনব্যাপী সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয় সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা পূরণে কাজ করে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খননের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন। এছাড়া কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও আশ্বাস দেন তিনি।
5: আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে।
2: পরে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে খোর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে এই খোর্দ খাল খনন করেছিলেন। ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় পাশে তৈরি মঞ্চে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, দেশ ও রাষ্ট্র পুনর্গঠনই তার সরকারের প্রতিজ্ঞা।
5: আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোন মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে।
2: এরপর প্রধানমন্ত্রী চাঁদপুর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের দেশ ও রাষ্ট্র পুনর্গঠনই তার সরকারের প্রতিজ্ঞা।
5: আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোন মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে।
2: এরপর প্রধানমন্ত্রী চাঁদপুর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

0: বক্তৃতায় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
1: মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না। মনে আছে আমরা যখন বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছি তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে।
0: পরে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেন।
2: বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ বিনষ্ট করে এমন কোন চুক্তি কখনো করবে না বিএনপি। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, এবছরের ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী ফারাক্কা চুক্তির উপর নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে।
3: বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোন চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে হবে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, জানা আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি সেই চুক্তি বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে।
2: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলোর রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও 2 বছর সময় প্রয়োজন। তিনি আজ চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে 17 তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রতিঘাত মোকাবেলায় আগামী অর্থবছরের বাজেট ব্যয় করতে হচ্ছে।
4: মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের, প্রায় 4 বিলিয়ন মানে 34,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। এগুলো আবার মেক আপ করতে হচ্ছে, এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নিতে হয়। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট অর্থনৈতিক ভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছে আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য।
2: পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে চট্টগ্রাম নগরবাসী জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তি পাবে। মন্ত্রী বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে তার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কেবল ক্ষমতা ধরে রাখার জন্য নয়, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
5: এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের জন্য, সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না করে সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন, এই আশা আমার আছে। সমাজ পরিবর্তনের এই কথাটা কোন নির্দিষ্ট আদর্শের প্রোপাগান্ডা না, আমাদের খুব করুণ অভিজ্ঞতা আছে গত 50 বছরে। চমৎকার চমৎকার শব্দ, কখনো সমাজতন্ত্র কখনো ধর্ম, খুব নেপথ্যে দেখা গিয়েছে কোনো না কোনো কটা গোষ্ঠী রিমোট নিয়ে বসে আছে এবং সে সকল মাধ্যমকে তার প্রোপাগান্ডা মেশিন বানাতে চায়। যে এই পেশাতে যারা মুক্ত চিন্তা করেন না, যারা কোনো না কোনো গোষ্ঠীর দাস, এমনকি কোনো না কোনো আদর্শের দাস, তাদের পক্ষে মুক্ত চিন্তা করা সম্ভব হয় না।
2: এদিকে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে জাতীয় স্বার্থে

0: দায়বদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পানি বণ্টন নিশ্চিত করা কেবল চুক্তির ওপর নয়, বরং দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্য বৈচিত্র্যের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট অব টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সাস্টেইনেবিলিটি এখন আর কেবল একটি স্লোগান নয়, এটি শিল্পের অস্তিত্ব ও ভবিষ্যৎ টিকিয়ে রাখার অপরিহার্য শর্ত। বন্ধ শিল্প কারখানা পুনঃব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিল্পভেদে উপযোগী সমাধানের মাধ্যমে কোথাও শিল্প পার্ক গড়ে তোলা হবে, কোথাও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা লিজের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা হবে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 82 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। আজ এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাইওয়ানকে সতর্ক করেছেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেজিং এ দুই দিনের বৈঠক শেষে ফক্স নিউজকে এই সতর্কতার কথা জানান। ট্রাম্প তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি এবং শি জিনপিং তাইওয়ান দ্বীপ প্রসঙ্গে অনেক আলোচনা করেছেন, তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় পদক্ষেপ নেবে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাননি। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এর আগে জানান, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তাইওয়ান ইতিমধ্যে একটি সার্বভৌম দেশ। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল গাজায় এক হামলায় হামাসের সামরিক প্রধান এজ আল দিন আল হাদ্দাদকে হত্যার দাবি করেছে। দলটির শীর্ষ সামরিক কমান্ডারের উপর গুপ্ত হত্যার ইসরায়েলি দাবির বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি। গাজার পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবন ও গাড়িতে চালানো এই হামলায় শিশু ও নারী সহ অন্তত 7 জন নিহত হয়। এদিকে তথাকথিত যুদ্ধবিরতি আরও 45 দিন বাড়ানোর কয়েক ঘণ্টা পরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার কথিত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় আস্থার অভাবই প্রধান বাধা, তবে ইঙ্গিত দেন চীনের মতো দেশগুলোর কাছ থেকে কূটনৈতিক সমর্থন পেলে তাকে স্বাগত জানাবে তেহরান। তিনি গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা বলেন। আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে সম্মত হলে শান্তি আলোচনা এগিয়ে যেতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের সঙ্গে পাবলিক বাসের সংঘর্ষে অন্তত 8 জন নিহত এবং 35 জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আজ বিকেলে রাজধানীর মধ্যাঞ্চলে বিমানবন্দরের রেল সংযোগ স্টেশনের কাছে দুর্ঘটনার পর ওই বাসটি সহ কাছাকাছি থাকা অন্যান্য গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এখন শুনুন কৃষি সংবাদ। নওগাঁ জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াই। ভালো ফলন পেয়ে খুশি চাষীরা। পাকা ধান ঘরে তুলতে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন।
5: নওগাঁ জেলায় চলতি মৌসুমে 1,92,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। পাকা ধান কেটে মাঠ থেকে ঘরে তুলছেন চাষিরা। সন্তোষজনক ফলন পেয়ে খুশি কৃষক। রানীনগর উপজেলার কয়েকজন চাষি বলছিলেন,
6: ফলন এটা হেভি ফলন।
7: কতবার ছিল 27-28, এবার মোটামুটি 35।
6: 108 ধান, অনেক ফলন বেশি। আর গত বছর 1 বিঘা মাটি 28-27 মন ধান হইত, এই বছর 35 মন পর্যন্ত ধান হতো।
5: বেশিরভাগ জমিতেই শুরু জাতের ধানের আবাদ হয়েছে বলছিলেন চাষিরা।
7: লাগাইছি এবার 108 ধান, এর মধ্যে আছে জিরা 28। গত বছর থেকে এবার ধান ফলাফল খুব ভালো ইনশাল্লাহ।
5: কৃষি উপকরণ সরবরাহ ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। পাকা ধান ঘরে তুলতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমাইরা মণ্ডল যেমনটি বলছিলেন,
8: বোরোর অবস্থা বেশ ভালো। আমরা প্রথম থেকেই কৃষকদের বলেছিলাম 80% ধান পাকলেই যাতে তারা কর্তন করে ফেলে, এবং প্রত্যেক উপজেলা কৃষি অফিসারদের প্রতি নির্দেশনা ছিল যে তারা প্রয়োজনীয় কম্বাইন হার্ভেস্টার, রিপার, ধানের শ্রমিক যাতে অ্যাভেলেবেল থাকে এবং যন্ত্রগুলো যাতে সচল থাকে, কৃষকদের যাতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় সে ব্যাপারে তারা প্রস্তুত ছিল।
5: নওগাঁ জেলায় চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 13,22,480 মেট্রিক টন। ইতোমধ্যেই অর্ধেক ফলন ঘরে তুলেছেন চাষিরা। সুফি ছোটন, বাংলাদেশ বেতার।
2: খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক বাংলাদেশ বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে বিনা উইকেটে 21 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 278 রান করে। আগামীকাল সকাল 10টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনীতির নামে কোন গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। চাঁদপুরে বিশ্ব খাল ও খর্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান। উদ্বোধনী সমাবেশে বললেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। কুমিল্লা প্রশাসনিক বিভাগ হবে জেলার বরুড়া উপজেলায় পথসভায় ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশের স্বার্থ বিনষ্ট করে কোন চুক্তি করবে না বিএনপি, বললেন এলজিআরডি মন্ত্রী। রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে চলচ্চিত্র সহ সৃজনশীল খাত গুরুত্বপূর্ণ শক্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চীনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান। খবর শেষ হলো।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: আছেন তো ফিলে, মগর কত জমা আছে দিলে, থাকেন চিলে. কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করলেন কিন্তু

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Destination X Station.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুব
3: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা FM 90.4 app, just download, install and enjoy.

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: You're listening to Taka FM 90.4.
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: 90.4 FM.
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Shoot, ঢাকা FM 90.4.

0: You're listening to Taka FM 90.4.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
4: রে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 10 Taka FM 90.4.
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।